0: সন্ধ্যা দেখা অন্য সাথে পাঠ্যপ্লো চার মেগা রেডিও আদি খোলে
1: নমস্কার म देवीराम पराजुली जिरे खोर्सानीको भोक लायो तपाईं यतिखेर सुन्दै हुनुहुन्छ आदि खोला एफएम 105.4।